0: ভারত এফএম
1: ইদু এন্নুடைய ভারত এফএম
0: শুনতে থাকুন আমার ভারত এফএম
2: ইএইচ আপন ভারত এফএম
3: ইদু নন্ন ভারত এফএম

0: ইদু এন্নুডাইয়া ভারত এফএম
1: শুনতে থাকুন আমার ভারত এফএম
2: ইএইচ আপন ভারত এফএম
3: ইদু নন্ন ভারত এফএম
4: বজেগা ভারত ঝুমেগা ভারত।